পাণ্ডু হোলদার ইয়া চিত্রপটাতিল হে গীত শতেহ উষা মঙ্গেশকরণী জয়বন্ত কুলকর্ণী यांचा आवाज होता, राम लक्ष्मण यांचं संगीत होतं।